শ্রোতাবন্ধু, বিভিন্ন ঋতুরে ঋতুকালীন বা সময়কালীন বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দেইথায়। বিশেষ করে বর্ষাদিনে জলবায়ু ও পরিবেশ জনিত জল ও মশাবাহিত খাদ্যপেয় স্পর্শ ও সংক্রমণ জনিত বিভিন্ন স্বাস্থ্য সমস্যা পরিলক্ষিত হইথায়। তেণু আসন্তু বর্ষাদিনে দেখা দেউথিবা কেতেক স্বাস্থ্য সমস্যার কারণ, লক্ষণ, চিকিৎসা তথা প্রতিকার বিষয়ে আলোচনা করিবা। আলোচনার বিষয় রয়েছে বর্ষাদিনিয়া স্বাস্থ্য সমস্যা ও এর প্রতিকার। এ বিষয়ে আলোচনা করিবা কু আজি আমসহ অছন্তি হাইটেক মেডিকেল কলেজ ও হসপিটাল রাউরকেলার নিদান বিভাগের আসোসিয়েট প্রফেসর ডাক্তার সঙ্গমিত্রা শতপথী। ম্যাডাম নমস্কার।

শ্রোতা বন্ধু, এবে রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত জানিবা কথা। শ্রোতা বন্ধু, বর্ষা দিনে বিভিন্ন প্রকারর স্বাস্থ্য সমস্যা দেখা দেইথায়। এথিরু রক্ষা পাইবা পাই কেতোটি সাধারণ প্রতিকার সম্পর্কে আসন্তু জানিবা। সাবুন বা হ্যান্ড ওয়াশে বারম্বার হাত ধুঁতু। গাধোইবা বেলে আন্টিসেপ্টিক সাবুন বা নিম্ব সাবুন ব্যবহার করন্তু। ফুটা পানি পিয়ন্তু। সদ্য প্রস্তুত ঘর রন্ধা খাদ্য খাঁন্তু। যথাসম্ভব বাহার খাদ্য ঠারু দূরেই রুহন্তু। ঘর ও ঘরর চতুর্পার্শ্ব পরিষ্কার পরিচ্ছন্ন রখন্তু। মশারি লগাই শুয়ন্তু। বাহারকু গলে ফুল শার্ট ও ফুল প্যান্ট পিন্ধন্তু। এভাবে কেতোটি সাধারণ কথা প্রতি আমি সচেতন রহিলে বর্ষাদিনিয়া স্বাস্থ্য সমস্যাঠু দূরেই রহিপারিবা। হ্যাঁ শ্রোতা বন্ধু,

শ্রোতন্ধু সকাল আটটায় শুনিপারে সমাচার প্রভাত এবং পরে পরে আটটা বাজে পনেরো মিনিটে মর্নিং নিউজ রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি রু। সকাল আটটা বাজে তিরিশ মিনিটে আকাশবাণী কটক কেন্দ্র রু রিলে করে প্রচার করব কার্যক্রম শ্রীক্ষেত্র মাধুরী। আজ এতে রয়েছে হেরা পঞ্চমী সম্পর্কে প্রযোজনা প্রদীপ্ত শ্রীচন্দন আলোচনা করেছেন রবীন্দ্রনাথ প্রতিহারী। সকাল আটটা বাজি পঁয়তাল্লিশ মিনিটে বনপাহাড়র গীত কার্যক্রমে ওরাম গীত পরিবেশন করেছেন কিরণিকা এবং সাথী মানে। সকাল নটায় বিবিধ ভারতী কার্যক্রম, সকাল দশটায় সিনে সঙ্গীত কার্যক্রম, দিন বারোটায় প্রায়োজিত কার্যক্রম এনসিআরটি উমঙ্গর তেরশ একত্রিশতম ভাগ শ্রোতা মানে শুনিপারে। অপরাহ্ন পাঁচটা বাজে তিরিশ মিনিটে শুনিপারে নারী মহল কার্যক্রম।

আকাশবাণী কটক। শুনন্তু শ্রীক্ষেত্র মাধুরী, আজি এথিরে বিষয় রয়েছে হেরা পঞ্চমী, আলোচক রবীন্দ্রনাথ প্রতিহারী, প্রযোজনা প্রদীপ্ত শ্রীচন্দন।

যুগ্ম অভিযোগ শুনানি অনুষ্ঠিত হয়ে যাইছি। অতিরিক্ত জেলাপাল নবীন চন্দ্র নায়কঙ্ক অধ্যক্ষতায় অনুষ্ঠিত শুনানিরে 49টি অভিযোগর শুনানি করা যাইথিলা। রায়গড়া পৌর পরিষদ পক্ষরু জল সংরক্ষণ ও বর্ষা জল সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে সহরবাসীকে সচেতন করা উদ্দেশ্যে ক্যাচ দ রেন সচেতনতা অভিযান আরম্ভ করা যাইছি। সহরের প্রমুখ স্থানগুড়িকে বর্ষা জল সঞ্চয় এবং সংরক্ষণ সম্পর্কিত হোর্ডিং ও ব্যানর স্থাপন করা যাইতিবা বেলে এই অভিযানকে জন আন্দোলনরে পরিণত করিবা লাগি আহ্বান দিয়া যাইছি। ওড়িশার উত্তর ভাগ এবং পার্শ্ববর্তী অঞ্চলরে চলিত সপ্তাহে পুনিথরে ঘূর্ণিবলয় সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উপকূল আভ্যন্তরীণ জেলাগুলিকে মধ্যমর প্রবল বর্ষা হয়ে পারে। পানিপাগ কেন্দ্র পক্ষর আসন্তা 24 ঘন্টা মধ্যে প্রবল বর্ষা হওয়া নিয়ে যাজপুর, কেন্দ্রাপড়া, জগৎসিংহপুর, কটক, সুন্দরগড়, ঢেঙ্কানাল, কেন্দুঝর ও ময়ূরভঞ্জ জেলা পাই সতর্ক সূচনা জারি করা যাইছে। গত 24 ঘন্টা মধ্যে ঢেঙ্কানালে সর্বাধিক 119.6 মিলিমিটর বর্ষা রেকর্ড করা যাইছে। କ୍ରୀଡ଼ା ମାନସିକ ଶକ୍ତି ଓ କଳାର ଉପାଦାନ ମିଶ୍ରିତ ପ୍ରାଚୀନ ସାଂସ୍କୃତିକ ଚେସ୍ ଖେଳକୁ ଅଧିକ ଲୋକପ୍ରିୟ କରିବା ପାଇଁ ଆଜି ଆନ୍ତର୍ଜାତିକ ଚେସ୍ ଦିବସ ପାଳନ କରାଯାଉଛି। ବିଶ୍ୱ ଚେସ୍ ସମୁଦାୟ ତରଫରୁ 1924 ପ୍ରତିଷ୍ଠା କରାଯାଇଥିବା ଫାଇଡର୍ ସ୍ମରଣ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଏହି ଦିବସକୁ ପାଳନ କରାଯାଇଥାଏ। 2019 ଜାତିସଂଘ ମହାସଭା ଦ୍ୱାରା ଏହି ଦିବସ ପାଳନକୁ ସ୍ୱୀକୃତି ମିଳିଥିଲା। ପ୍ରାୟ 1500 ଏହି ଖେଳ ଭାରତରେ ଚତୁରଙ୍ଗ ନାମରେ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା ବୋଲି ବିଶ୍ୱାସ କରାଯାଏ। ବିଶ୍ୱନାଥନ ଆନନ୍ଦଙ୍କଠାରୁ ଆରମ୍ଭ କରି ନୂତନ ପିଢ଼ିର ବର୍ତ୍ତମାନ ଖେଳାଳିଙ୍କ ପର୍ଯ୍ୟନ୍ତ ଚେସ୍ ବିଶ୍ୱସ୍ତରରେ ଏକ ସ୍ୱତନ୍ତ୍ର ମର୍ଯ୍ୟାଦା ଏବଂ ଗୌରବ ଆଣିବାରେ ସହାୟକ ହୋଇପାରିଛି। ଚେସ୍ ଦିବସ 2026 ବାର୍ତ୍ତା ରହିଛି, ଉତ୍ସବ ପାଳନ କରନ୍ତୁ, ସୃଷ୍ଟି କରନ୍ତୁ ଏବଂ ପରିବର୍ତ୍ତନ ଆଣନ୍ତୁ। ମୁଖ୍ୟ ସମ୍ବାଦ ପୁଣିଥରେ। ଆରମ୍ଭ ହେଲା ସଂସଦର ମୌସୁମୀ ଅଧିବେଶନ। ଅଧିବେଶନ ସଫଳ ହେବା ନେଇ ଆଶା ବ୍ୟକ୍ତ କଲେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ। ପବିତ୍ର ହେରାପଞ୍ଚମୀ ତିଥିରେ ଆଜି ପୁରୀରେ ଅନୁଷ୍ଠିତ ହେଉଛି ଶ୍ରୀଜୀଉଙ୍କ ବିଶେଷ ନୀତିକାନ୍ତି। ମାଲକାନଗିରି ବିମାନ ବନ୍ଦରର ଟ୍ରାଏଲ୍ ରନ୍ ପୂର୍ବରୁ ସୁରକ୍ଷା ସ୍ଥିତି ଅନୁଧ୍ୟାନ କଲେ ଦୁଇଜଣିଆ ଦଳ ଏବଂ ସ୍ନାତକ ଶ୍ରେଣୀରେ ନାମଲେଖା ପାଇଁ ଆଜି ପ୍ରକାଶ ପାଇଲା ଦ୍ୱିତୀୟ ପର୍ଯ୍ୟାୟ ମେଧା ତାଲିକା। ଆମର ପରବର୍ତ୍ତୀ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ପ୍ରସାରଣ ସନ୍ଧ୍ୟା 6:45ରେ।

শ্রোতা বন্ধুমানে টিউন করছেন 102.6 এফএম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রকে। শ্রোতা বন্ধু, আরম্ভ করছো হিন্দি ফিল্ম গীতার কার্যক্রম সিনে সঙ্গীত। শ্রোতা বন্ধু, আজ হচ্ছে প্রসিদ্ধ প্রচ্ছদ পট্ট গায়িকা গীতা দত্তঙ্ক পুণ্যতিথি। সে নভেম্বর 23, 1930 জন্মগ্রহণ করে এবং 1972 মাত্র 41 বর্ষ বয়সের দেহত্যাগ করে। সে ভারতীয় সিনেমা জগতের অনেক হিন্দি গীত তথা বেঙ্গলি গীত গাইলে। তেমনি এই মহান গায়িকা গীতা দত্তঙ্ক আকাশবাণী রাউরকেলা তরফ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছু। আসন্ত শুণবা তাঙ্ক কণ্ঠর গোটিয়ে গীত ফিল্ম প্যাসারো।

0: এই তুমি কণ কল বক্সি, এই তুমি কণ কল? তকি খাঁ বিরুদ্ধে মু যে ব্যুহ রচনা করেছিল তা পণ্ড করেদেল কী কী? বিনা যুদ্ধের ছত্রদর ঘাটি মালুদ ফৌজদার হাতে ছাড়ি দিয়ে আসল কী? এবে পছ আড়ু চিকাকোল ফৌজদার 20,000 লস্কর ধরি মাড়ি আসুচি, এই প্রবল মোগল শক্তি তুমি আপরি রকিপারিব তো? কুহ, উত্তর দিও।
1: আগরে চিকাকোল লস্কর, পছরে মালুদ্র লস্কর, ছত্রদর ঘাটি ভিতরে দুই মাড়ার আমি বর্তি থাকু কিপরি?
0: তুমি কোন সব ভুলি গল বক্সি? ঘাটির উত্তর পটে যে কমাণ লা চিলিকা কূলর ঘাটি উপরক উঠিলা বেড়ে মালুদ ফৌজদার লস্কর মানে সেতরে নিপাত হয়ে যাই, ঘাটি পছাড়ে চিলিকা কূলে কূলে পুরো সুসজ্জিত বাণুয়া পাইক মানে লে ছত্রদর ঘাটি মাড়া মালুদ ফৌজদার পক্ষে সম্ভব নথা। কিন্তু কিন্তু এই তুমি কণ কল?
1: আপনার চিন্তা করতু নিছামু, এই রাজপুর ঠারু আমি অক্লেশরে চিকাকুলর লস্কর মানুষ হটাই দিয়ে পারি।
0: বেশ, তেমনি ঋষিকুল্যার উত্তরকূলক ফৌজ পঠ, যাও বিলম্ব করনি, মো গঞ্জাগড় কৃপাসিন্ধু মানসিংহ পাখু যাচ্ছি।

0: এই জাতির ললাটপট সহিত তম ভাগ্য টরিত বন্ধা জগন্নাথ, যবন রক্তবাহুকাড়ু যেতে যেতে আক্রমণ হয়েছি, তুমি লাঞ্ছিত ন করিবা পর্যন্ত কাহারি আক্রমণ তৃষ্ণা প্রশমিত হইনি প্রভু। এবে তকিকা মধ্য সেই তৃষ্ণার বশবর্তী হয়ে তম আড়কু হাত বড়াইছি, কে কে আউ তোমাকে রক্ষা করিব জগন্নাথ?
1: তোর মুক্তি মত রামচন্দ্র দেব মত। আরে কেতে দিন খানা ন খাই জিন্দা রহিবু, এ তকি খা দেখিব, তোর সে জগন্নাথ মন্দির কু ভাঙ্গি মাটিরে মিশাই দেবি মু, সে কাঠ পিতুড়া গুড়া কু পড়ি জালি পাউঁশ করি দেবি পাউঁশ। তকি খা সহিত টক্কর দবার পরিণতি যে কেতে ভয়ঙ্কর, তোতে মু দেখেই দেবি রামচন্দ্র দেব, তোতে মু জাহানব কু পঠাই দেবি কাফের জাহানব কু।
2: জান রখিলে গোটাই কথা কুহন্তি।
1: কোন কইবাকু চাহ জবরদস্ত খা?
2: রাজা সহিত দুশ্মনী নকরি যদি বিরাদারি করা যাই পারন্তা।
1: জবরদস্ত খা,
2: গুস্তাকি মাফ করিবে হুজুর, তাকত ন খটেই বুদ্ধি খটেই আকবর বাদশাহ দিন দুনিয়ার মালিক হয়ে বসিলে, আউ আপন চাহিলে
1: কোন কইবাকু চাহ তুমি?
2: যাহাপনা কিছু দিন হেলা মু লক্ষ্য করি আসুছি, রাজা সাহেব বন্দীশালা ঝরকা পাখে ঠিয়া হয়ে জনানা মহল গোলাপ বগিচা আড়ে উদাস দৃষ্টি চাহি রুচান।
1: আচ্ছা,
2: মনে মনে সে কাহাকু ভল পাই বসছেন বোধে, হুকুম হলে টিকে কোশিস করি দেখিবি।
1: হুকুম ঠিক হে, যাও যাও।
0: কে কি রহস্যময়ী ছায়ামূর্তি জননার অন্তে বাসেনি, কে কি এসে?
3: সালাম আলাইকুম, গরিবে নওয়াজ কা মিজাজ কেসা হ্যায়?
0: শুক্রিয়া, তশরী ফরমাইয়ে।
3: বাহ বাহ, বহুত কো বহুত কো, এই কেতে দিন ভিতরে হজুর আম ভাষাটা কই শিখিলেনি, সবুদিন ভাবুছি হজুরক সহিত মোলাকাত পাই আসিবি আসিবি বলি, হলে কাম ভিতরে ফুরসত মিল নথিলা, আজি লেকিন হজুর ফরমাইশ হলা, যাও মিয়া হামারে বিরাদার খুর্দা বাদশাহ সে মিলকর আও,

0: ফৌজদার উপরে হামলা করি বেশ কিছু মুদ্রা লুটি নেলে কম্বক চিকা কোর ফৌজদার কোন ঘুমাই পড়িতলা জয় পটনায়ক
1: হাজুর
0: চিঠাও কাহাকু দেল
1: বড়িয়ার ভোজ যথা সময়ে যথা স্থানরে যাইছি হাজুর রামচন্দ্র দেব নাই হাফিজ কাদর এপরি বিশ্বাসঘাততা করে বলে কিয়ে জানিতলা হাজুর
0: কম্বক হাফিজ কাদর চবড়ারু গোটি গোটি রুম উপাড়ি বেশ কিছু মুদ্রা মু পাই পাই আদায় করিবি তারপরে খোর্ধা হব মোর খাস জগন্নাথ মন্দিরকু ভাঙ্গি মাটিরে মিশাই দেবি মু হাফিজ কাদর তু যোউঠারে আত্মগোপন করে শুদ্ধা তকি খা কবলরু তোর অবক্তি নাহি ফোন

0: আখি খুলবি, দেখ কি আসছে দেখিলু।
1: থাও থাও চকুনে, দেখো না আমি আসিছি বলে জানিলে।
0: ছামু, আকাশে পাঁচ তারা দেখা দেলানি, ঝড় বি থমি আসলে, দিও মানুষ শীঘ্র শীঘ্র নাবরে বিজি করিবাকু হব। ছামু আসন্তু, ছামু
2: কর্পূর চন্দনর মহা মহা বাস, কেবে কেবে তো এপরি অনুভব করিনথিলি। চারিআড়ে চারিআড়ে ফুল বিঞ্চি হয়ে পড়িছি, এ তো সেবতী দয়না কেতকী ছুরিয়ান। তুমি তুমি আসিছিল দেবতা, তুমি তুমি আসিছিল।